0: ว่าจะขังเจนิงจีว่าจะมีวิบจิบุกรีนี่นะขันบีเกี่ยวจะกี่ว่ากันล้นด้วย
1: มีสิตรงนั้นตรงนั้นมันก็กินนี้ของทุกคนนี้ให้นะยิงบดีไอ้ดีไอ้กี่ปาตรวยนะไอ้กี่คาแรคเตอร์วยนะโอ้ยมีจริงสิร้อยนะมักสินิ่งดูได้กินนะอะไรกี่ส่วนอิชุนปีนะตรีอิชุนปานะตรีก็พิชักปุริบอกจีมันเนี่ยปาตรวยนะไอ้กี่ปาตรที่สมัยเด็กสิบนิ่งดูนี่สิตลอดเลยอะไรกี่ธนาเนี่ยสมัยเด็กสิ่งที่กันมันต้องเสียจมประจมไอ้กูเรามันได้คำดูนี่ก็อันต้องสิพายเนี่ยสมัยขันกันเลย
0: อาจารย์ดีดีอาจารย์ด้ากันอากุมันก็ไกลรักพลาลักพัศย์ปาตรโอ้ยนะอุบีเรบุนีนะมาสิดีเรกเตอร์กิดีเรกเซนโอ้ยรบุนีนะโอ้ยคันดีเร่
1: อะไรมาเนี่ยมีจีไม่มาเกี่ยตัวนะอะไร sometimes ไอ้เนี่ยดิ้งงมดรบะยามลักษณ์ขี้บันทึกก็ตัดนาตัวดูคดีไอ้กี่วารีมาซาดันทึกก็ดราม่าเด็กคดีเรกเตอร์มันก็เชื่อมันก็มาดูด้ามังงดละมันคุ้มมังงัตรก็ชูมาพงตัวปะก็ชู sometimes เชื่อโอ้ย
0: โอ้ยอาจารย์มาไม่ยุ่งนะดิ้งไอ้เด็กหายบันนังหูตัวบันทึกก็นะ
1: งามหกตัวนั่นแต่ก็งามตัวนั่นแต่ก็กีบะคดไปให้บุ๋มเฉลยอ
0: ี
1: นั่นก็เหมานรูปยาตัวบุ๋มยาวด
0: ี
1: มาจำมันตัวอังกุพังเงี้ยคนน่ะปากังได้ขารีเหล็กว่าเดทางไปสิ่งฉันนั่นมี
0: คุกรีเย็บ
1: คุกรีเย็บปะทางไปบ้านั่นก็ไอ้กีมานรูปทางไปยามยาวรม
0: ี
1: มานรูปเฉลยดีเย็บฉันนั่นไปที่ยานน่ะบ้านน
0: ี่
1: ยานน่ะไปที่คนไปเจอเลยอาจจะทางยานงก็ได้เฉลยนะกีนั่นไปว่าผมมันเฉลยไปยาวไป
0: อาจารย์นะให้บุ๋มยังไงสิเด็กขังเฉลยบุ๋มตั้งโอ้จะไอ้เบสิงจิบูเกี่ยมุกมาเกี่ยครีเอทีฟซีเรียสดามาสากี้ปุ่นซีกี้คุดงจ้าบ้างสิลงนับก
1: ี้ไอ้เบสิงซีไอ้เนี่ยขันจะบดีมาเนี่ยอีริบซีมังอนดาเทงนับบ้างไอ้บดีหักเทงนั่นเนี่ยเทงนับใหญ่นั่นตั้งนักคนนั่นเนี่ยเทงนับใหญ่อะไรกี้มาเนี่ยขันจะรักก็มาดูด้าไอ้เบสิงซีไอ้ยามันอ่ะมาสากี้ว่าสิพงโตกันเลย
0: ถูก
1: มาสากี้ว่าสิพงโตสิหนุ่งไอ้กันเลยอันนี้ภาคีเดี๋ยวสู้ลักนะบ่สู้ชาวกันบ่สู้กันสู้อันนี้พงศุกไปยาวีพงศุกไปสิมันน่ะ direct พงศุกตรงนี้อ่ะ character มันเชมีมันน่ะมีอยู่บ่เชมีนุปีเชมีนุปาเชมีอังอังเชมีอันนี้เชมีก็มาเกี่ยไอเดียดูพิชนะบ่สิลักนี่ลักนั่นต้องสิอันดีอันนี้ก็น่ะเอ็ดอังเอาบุกีว้าวันไปอีบ่แต่ก็ปังอังอังสิอันดีการีมันขันมาพงศุกก็ปามอุดปะปามีไอ้วิชิงสิกลมปารีสิมันไปรำได้ดันนั่นต้องไปริงมันงูด้าการีโนมันน่ะBau tam gedor sih. Apa begini? Ei bani irisi apa begini makdan? Masak ini nanti ada apa betul kari kumpa karaman hai bapa mesti mesti di nak koi nana hai rumah tawa. Bau tam betai, hai besi tay, hai dah harus suka nana pun nanti makin matang bisa.
0: Buksel siang bapa di sama asgi tunggi kan betul madi tadu koyat.
1: Boleh makdan ini kan jadi ada sahite segi di cawur bumi lamtung di pamin nana bani.พับนี่ยายพับนี่ยายพับมีนะบันนี
0: ่
1: อะไรยายพัดเดบะนุ่งไงเดบะลาริกมายามเลยพัดเดบะลาริกมายามเลยมันตัวเบาไอ้ดี
0: มันตัวใช้ที่สิงดี
1: ใช้ที่รวมที่สิงดีใช้ที่รวมสิงเดมันตัวยามพับอ่ะเดาเรื่องมันตรงนี้อะไรปลุกกี่วันนะอาปุ่นบกี่วันนะพับมีนะบะอาปุ่นบกี่วันนะยายพับมีนะบะไอ้เบสิกิจ้าวรบุลันทงกันมาเลยบันนี่นะมันสิวารีมาซาเลชูดราม่าเลชูโนเวลเลชูการิชูอะไรงักปะไปงักชงักนะเป็นลักนี่งักชงักยามมันทำยังไงไอ้เบสิกนั่งขั้นเ
0: ลยเฮ้อาจจะมาทั้งสิ่งที่อาจารย์กี่อ่านบ่อยนะอังกฤษสิงห์มาก็จะมาเป็นหุ่นผู้กับตรุกตะพงบีกี่บ้ามันอีปุริสัยที่อามดีสัยจักร
1: ให้
0: บ
1: ้
0: ามาสิ่งเดียวอาจจะลานมาตุ้งตะพงบาลาริกสิงห์ชูยาวมาเลยอาจารย์นะมาสิ่งเดียวในนับไปตะก้อทำบาลนะจึงบ้าลานมามังกีลาริกชูเกียร์ไม่ยาวเลยลานมามังกีมันอีปุริสัยที่สิอาจจะกำดงนี่ยิงบีไปเยอะ
1: ลานมามังกีสิมาทำมาตุด้าอนุบามันอีปุริสัยที่สิมันไม่Pang, cakap lepas hor ku matang ni, lain memang gisi. Adik, kena angal cawa angal,
0: kamal.
1: Hari bising si, anu bapa mani puri saya tu ke kumahab ni. Hari macam tu, macam tu memang tu dia kang tapara top tara tu nak lekre, londo lekre. Macam tu loinya loinya na, sama asta. Aku gigi tamjan apa muka loinya loinya na, matam macam tu tengnari bahag tengnari bersi.อู้บ่ฮู้ล่ะก็มาดูเยอะนะเนาะครับถ้าดันนี่ครั้งเดียวนอบัลดันนี่ครั้งเดียววารีมิชาดันนี่ครั้งเดียวเยอะวะยามนะคงฮู้ฮู้ล่ะปะไปครับคุณมาดูมาทำนี่ใช่ตะกี
0: ้
1: มาทำสิอันนี้ฮาริบชิงสิดาตั้มจันนภัมก้าวเดย์ตั้มจันนภัมหมายว่าไอเดลิจิมฮาริเจอันนี้ก็ลอยเนี่ยลอยเนี่ยนะมาทำด้วยอาเซียงบัดทั่วดูว่าทั่วตัวเบสทั่วปะอันนี้ก็ลอยเนี่ยนะมาดูนะคือมันคือพาวเจลคือปีกให้บีว่าพมสีไอ้บีชิงเดพาวกี
0: ว่าจะลาริกตุกีบันุงชนนะว่าจะตรงปรากีลีลาเกียมสู้ว่าจะนั่นนี่นะพี่กีว่าจะกีโมดตาว่าจะกีมิจิงตาว่าจะตรงปรากีพากีสีกำดงนะอุบีบกี
1: ইউ জানি ওজা তোমরা ইউ তামবির সুইসাইড যাওয়ারমি মাদি মেটার লো তামবি দে তামবি মতামবি কমার্শিয়াল জিওগ্রাফি ফজন তাকরব অনি মণিপুরি লরকতে ইয়া ক্লাস 9 হিন্দি ওলরকনি না আদমাই ক্লাস মিয়াউই মাদবি সামটাইম মান তামবি তাকবি ফজন মং জম দমাইন তাই আদা মান তব ফাগি সি করিম নবনি মি লগ্নবনি মাসিয়াম ইংগুনি জাম হাইনে চাই হিনেনে থই মি লগ্নব আরান বসি হামুক তৈরে হাইনা হামুক তৈবদুগি মাপা দ তৈথক মাসানা তৈথক নং হামুক তৈরে হাইবেসিগি ফাগি ওইনা
0: নোহলগা
1: ফাগি ওইনা মঙ্গনদা হারাও হলগা মাগি আসোব উৎপা হাইবেসি মা ইয়াম পামজব আদ হারিবা আসোব নাতক নুয়াইতবছে মাসি সৈরগা নাতক এডভাইস তোর হাইব নাতব ফাগি ওইনা লগ্নরব তারে লগ্নব নাতক ফাগি সিয়াম ইয়াংই ইয়াম নুঙাই হাইনিং বা চাইনিং মমং সৈরগা মি না মথয় হানব ইয়াব পোনি মাগে তাং থা বর্ণাশো দেখিছো মানে হেনবলে হাইজেনি ইয়াকি মমং বর্ণাশো আমরা সেরিয়াস টাইপ দ সাকরে
0: জিবি সোজে ওজা ওজাগি দি মাই দি আইডিয়াল নিয়ান হাইজেরম নেদুবু আদুদাগি ফাউদ কইন উবদা জা তংগ্রানে হেনম জাগা সিং লাইয়ো
1: জাগা সিং লাই মমং দা কুপশন নি ইয়াং বা মেজু দা বা আদি সাওহান দা বা চুম থক আনিং বা মানি গ মমং গা মাগি মানি মমং আমলে লিলানি আম জা মানি মানি মমং আনি থা সঙ্গে থমোয়ন সেগি মমংদা সেদি মানে সেমটক ইমনি লাইব হোব আন্দোলন হাই মতো আইসাই তামিগে মানে ইরগ ড্রামা সানগিমনি কিনা লাইব হোব আন্দোলন ডাইরেক্ট ডাইরেক্ট মিব আঙ চেয়ে মতো নোম সো মারি মারা উল্প ফারগ স্ক্রিপ্ট মামে থিগ্রে থিব খাদ্রামনে আমাদের স্কুল পানসলগ আনি থ সঙ্গে থমোয়ন ইবনে মধ্যে ড্রামা মা ফাই ক্লাস থানা গাড়ি থানা পোট গাড়ি লাইর গৌথোই ওজাব অমতো লিংথপির এ লাখে লাখে নুই এই খাঙে গাইন থাকে
0: আর ওজাগি পুনসি দুদি কমদউই ইয়ামনা হিউমারাস ওইবা
1: আ হিউমারাস ও ইয়ামনা আদবো মাপান নো ইবনি মনুদরি কপ্পি
0: হো
1: সমাজ ইও মতম
0: চুমতুমিং বদুনা হেনি
1: চুমতুমিং হেনজাল বা দেশে তো জে ফতে জে খাঙবা বাবা তো চুম হু সঙ্গ
0: মজবা
1: মাসে খাঙান মতাবা মাসান চুম থক পতাবা বলব কি ওন গাইনা খানবগুম বগি মঙ্গলি ইয়াম নোয়াইতাবা আদু ভারি সে ওয়ারি সাবে ইয়াম নোয়াই আরম মান ngang ba ta do no no har poni
0: oza mathang da oza na i ba si phong bu budi nei na waring sina han phong bi re i ba di karam kan da gi i ba ho bi re eduga ahan ba khut tha gi bisna kari no
1: class 7 8 ki adwai da rank khali hindi school le hindi tam ba sa pa du da manipuri ji tap na theng nar pani madda ওয়ারি মচা গুমবা আগে মঙ্গা সব তামিং আনি সব চাক চাউমং থাকি হরগ মেটেরন সুম তোদা ক্লাস থ্রি কারকুদ মেটেরন থাকিদ তোরব মাদা কেন
0: তামনিবর ওজাম
1: কেনব আসব আহাম আনি সব অম সব আগে মাধবী জু কোন ফোনি কেজাব
0: আগে
1: জেহারা নুই আঙালি তরজি কোন ফোন এই লান তো ফোনি পাশে এর লিটারগুব এইট কি পরীক্ষা লোপে হাঙ্গ হিন্দি তামদি সুম ওয়ারি মচাদি কোনে ইবনি ইবদি নোবেল হালি
0: নোবেল
1: নোবেল নোবেল কিন নোবেল কারাইব কৌকি খাংফোনতে সৈথাবা সিংথাবা মি আমি উনহনব আদিছি
0: ইমানবা
1: লাইম হচ্ছে লিখিদ্রে গগন চন্দ্রাই ক্লাস থ্রি তিনেরক মরুবনে আর মত পাহানব আর মাই মরু আইকাই ইমানব খেয়ে সাইটে থাকব ইবুদ মতো পাহানব এসম এদি জুনি গানবাসম তো আদি মতন মানব ক্লাস নাইনগি আদি হোম দায়ন কালি ফনে ই ক্লাস নাইন টেন আদি হরকি আদি কনদ আদি মচাদি কে হোগি উখ্রুল ইবনে
0: উখ্রুল
1: মমান mabal ire ari gi
0: oda thakle bi ni ne han ba wari ma cha ukrul de ibi bese
1: ukrul je
0: ma se de oda radio na oda gi atai wari ma cha sing de su dum thek nei radio gi pau na ta gan radio de isai ta ba wari ma cha gi manung de oda radio si yau bi adu ga ai gi radio hai ba wari ma cha am su ibi ra mi ma se de khara munarang to bi khara
1: a ma yau ri
0: ma ya ma se ma si bu oda ji ki kuchu khara movie si hana ubra radio program je han ubi bra ozana agi radio e bsiwo
1: a te cheng bsi yam na kan utpa pam bi wa phong ga yam kan na han ya wonte matam da radio se phibam si yam na te cha di la ka yam da am te lim to ba ari gi radio de sho lei re ga kho la ga ta de nong chet area ma ga ting de ya da gum ba ma de gi som ta de gi da sei nong a in ta ngi do wu wong jar gum to ke gum ba ari gi ontok ari kanu gi ne te bharot apum ba gi wo ne ni matam da matamato onto ko mon de radio gi kudong cha de si am le pa jun kan na ta ri nge de ta ni mo ki gum ba ari wu ne ngang gum nge nge ne be be be to gum ba ma de de pa ta ju ron ba ye ha ji ti am pare ha ji ti aki ba nga ba ni ada hari ba matamato da
0: ma ji su mai mut ba gi complain ni marak marak ta mani mala de la yo ja
1: ya de ma la khani hari ba potok chu radio masa chu ari station chu kar chu matamato bharat ki hoi na ma si ya na ai ngun da lagnan wa sawan ta yisum da wiye no ngai ne tari ne chwan ta wi ada ai na no ngai na ta han ge ne khalli ba murang to bi yor pa moi la ko matam da ai na so thok se ba re dio na budhi mam bagi mong hi ta wi ana matam se gre dio ne na lo na ma ke na lagnan ning ba karim na ning ba adu ba po nam ya ni i sibagi wan
0: oda re oi gi re dio pa ba de nok to mi si lai ram ni ta ji oda mati am ta ozana mati am ding lokat pi re di nang agra ni da
1: ai ngate mate kiten aroi besi kiten pa jer ke me program cha gre gra gi makhol ya rak tre amu bi yedna e khong lak le lak na lak pa ni ai na ji ke ni pi ji na mangon de lak na ke mana sau thok che ba pa me ba re dio sina mangon da onjen na chan ge habit ge mangol da idea ma ai ngol da lakhi bedu ni ma je ein tok jeri she ang pa jer ke gre gra gi ma khol yorok tre amu bi du ni e khong le khong lak le ya re har pa da adu da ikoi mari pun na radio de sap man ni chali angang ba ma khol du asum haurak asum haurok sum haul lak puna sum kan khle wing wing wing fish ish ma mai thang de di kadu kai kharboi ningba makolda pex ai khangpre khangi yeng kibabu sangli sangli tobo mayedu mochen muba marik marik marik pareng jat jat ona doktore atei di khangdi ai di ngak khibna bhab ma tauringei cher ga duda kibam si hore matanga duda ango wi mo bodan nok phet taur na hairi ye ye kam no handa ki radio si dia television gi sarkhri yaure ne isei sakpa mi yedi gi makoi asang bu ure ne to to to to tha jari aisu agi wakal gi shakti chakre mai gei bu mam mam me makoi hum karba matam da sakhi bage ai na karma matang de thindok lu bage ai khangau dre ai na bhap khar ga tar ku matam da ai gi radio na hum hum hum ge fish bok bok bok
0: ya bada yam nok ming ba khang ju khang bani tu ga yam ngak cha bam no ja bajan ho jik pa bi bedu ano kam da season da na arab bagi chang ji ju ma yam na panari ba se is da dum tham ma ga mit ta gi na fit am ma khai fit am ma tang hen ma ji karim da ho jik kai bi di bro ja
1: a me che nong da waram gum ba ayu kum ba ji am phark tai arab pa anak pa si नक्षल लगा मरता हर मामा को जी डॉक्टर ने हर कोई में तुमने खर शानरी ऐने समान संतो यंगनो पालब यंगो आरु मुझे खर सुमित ने यान थी सो ए फरकता है आनु उपसिन उंगाई थी ने उपतब युवानी पर क्यों माने शहीद ने मरफूर कन्न तान करे मिना आया वो पार से अम्म तो योक्षल लगते हो नी लोई ना मो पर इता तारम
0: नी mounaha khara kuchu phajabi magi character ozana igi radio jida hapiri ba pakang le chabi gi punchi da sigumba mounaha gi tangai phadaba se tum leibra mai wai magi chinphen ji onong phajare
1: ani mo heli si ngang ning bada ngang to pa ngame mau era pasina
0: hoi
1: ani ngang ba chaining ba lakna ning ba ada pakang machine le chabi machine na tag le chabi ko pakang jidi kara kara kara rija leine ye kara he ta de nongai ta bhai ba ada ai bising sigi ne khanje bodidi mana phongto pappa mi baba phum si phongto pa yana na ba mana mi khare shemi magi pamjaba mana oiba yaba aduga oiba yaro do mi shem ba yada ba
0: hoi za to pa thaklebi gi wari taramari si di oja ayam na karim na ba
1: ayam
0: na
1: lagna ba
0: lagna ba asigum ba makhan gi wari singi adumak poja thaklebi gi wari taramari si gi Piban jaliba, ahau ba thaklebi amati aroi beluhung bagi ahing. Oja aroi tanah nungai na parak pada amuk tang haningi maruoi na luhung bagi ahing si amuk tang hankat na pajeningi. Paruh matamda oja nuk pengamakti. Nupa si na nungan pada oi kita ba pibam singna ba mama mapagi wahang samajgi wahang nupi duda magi katuk pa oja antuk na serius oi kere.
1: Lairam gatu man da ba adu mammi we ni ajiga e pokchen chok tok nar ga di kasho sin te na yet ta la ka da ba mi chei adigi oselo do ba no do ba saung ng gatu ba yam sin ga do madu namat pangam ba madu phada ba ya ba ekoi myei bi te pokchel ha bam lei pokchel chaw ba adigi ajigi mi minung sikhang ba ha bam lei madu mi khudim te yaw ba ye ha bi wa ni adu bor tu de su Magi kena cakap sih mal, tashin amal tu nipi disu. Eh, sumpah orang ini cakap lagi naik lagi. Ya tu dia mal, bukan siang ni, baru cakap loh, hebat gila hafta. Mal, ane mak tu minum nanda ba. Minum nanda ba, hebat sih show. Magi caw, mama paman lagi. Asyik ba, asyik ba. Aduh, tapuk tu dia. Madu, oi be ya bra. Ane oi ni nanti ke oi ni oi bantu, hebat gila nanti. Madu, mana kalu ni yang boi wani.
0: Masa tu ke, masa lagi pagi lagi masa aksing sih, kamu tu kumjin bi, masih kerai deh.
1: Pagi dah, nanti ke kerja mana bahaya betai, masih. Hanya memang ni, hanya boleh betai. Aji, baju desu, pagi tawi. Pagi zoom, sejauh ini dah, kadang tahu dah, pagi itu apa, tiada sejauh mahu dah, sahut mana bahaya kerja mana ke hari kumpa. Jadi, aji, ipa desu tawi aji, aji mana desu, nanti mungkin kawi, esnam ni awak ni masuk, wangang bah, nungai. Kita bu, nungsi jaga bah masa aji. Nohong poba gani ngono tholami si he nong tholma lai thopo deki lai gi kano aten dakum aktani he ma ba mitta lai ba ma yen lai thopo de matam tu da lai jaw thopo gi lai chet ma lai gi ena nga ngor nge ina de nang ham ko du da matam tu de imu akko gi imu ngod da ai ne ai ipa duniya ki yamba adu go thopo ni yamba du chakre adu ge ipa ga ai hingo ko ni matige mit mai da jin tor na chele ni madugi Mami saya ingat tarung itu ayang kanji.
0: Aduh, zana thak lebih gigi lyrics dari itu pagi gigi, wamang yan bagi wapam mama wari masa sing si hau dengan itu aja. Tengen saya masa itu pagi gigi rol nung de lupa sih di maya iam nak kai, itu pagi gigi sengsar gigi drisa mau zana yek piri. Kenai bahu maya ikagi aja pagi gigi rol nung sih.
1: Bajana he tau harga di tarik bumi disu, tarik bumi disu. Ani maksi pukcil seng na, thamoi makalam na.

0: kechiri ya saba lok na bagi lekai lekai gi mando pang na kiba ngai ha onar ma tam ne yum da chik ba matang ne thila ko phe sik ka kar du tharo khar ga brief case adu ya laga tatak tatak pa lang tak nar ba khonjel na kau ge khan mani adu bo lak nar ge khanghan ge ngan ge ha bi gi wakhal ma la ko da gi khong makol par par thang le nimit tara mani dang thadok pada hanbi bu oning bana yengning bana loina na lang tak naraba ikhau gi tatak pa safu na aina chalam da da chek na khagat na ningthi na tharamba sumang matun gi kundale gi pali macha da da khudi thiki doge tawi kangning ning chalak tuna yengning na yengli phajana horme chalame pareng mark ta khardi hang na ui ai mata yeng ba sem gi wakhal da mang mai shri tap na kakali tap na kang kang ni chali drawing room da minim harap tai ngashin ba hajin ba yewdu ba thongnao de khachik urub da ai shai lawi kokcho wi bong thongjo go bangam de lesin da na chapta da na pakchin da mun ni yeng ba ta ki oi bdi ya ba po ni sida ai na ut pa mi shi mi hai ba shi di nupa na nupi ma bo nupi na nupa ma bo har masana ki ba pam ki ba nungsi ki ba nungai ki ba mangonda madun lobo natraga lobo bi wapam nate hingi bi jibe de mishi dos nate mashi pap nate mi gi lonchat ni hani mari yan hajin bande lonchat ni lonchat de mani lonchat de akai bele ti habi gwani hani hajin
1: dum mak boza nu pa nu pi gi mari je is de ozaji khare he na hakjin na u bagum khanjai mashi boza
0: a mashi ina nungai ja bai betai nu pa nu pi gi mari shini yam na sarba ko gi samaj le di shi mashi ni wa thai shi পৃথিবী লঞ্চাও থাকে সে মাতা চাদে আদি লাইকাই খানারে ইবা আজমাই তো বসিদা
1: ওজা আদম দসু লাইরে আতোপ মাইকে ইমদে ওজাগি মোরামবি আঙ্গাও বিদ ইয়াওরিবা মামাগি মিনুংসি গি সক্তম মামাওজানি ইপিলি ক্যারেক্টার সি লক্ষী হাইবোর মালে লক্ষী রে মচা নুংসি বেদগি ঙাওরি রে নত্রগনা মামা মওর বনমান ঙাওর বউদ মসাজি সুম নুংসি লাইরি লে ওজা
0: মাসি কনো দা হারিয়ার গা আঙ্গাও বিন মচা নুংসি কই মাইতে রুন দিলে আঙাও বিন মচা নুংসি বা হাইবসি ঈশ্বর না পিবিরাকপা চাওর বা মগু না মানে মামা মচা হারি আমার মাথা নি আমার থামোয় নি থামোয় গে মাথা গাছি টঙান টঙালি লোকিং চঙবো মফাম থামোয়দি থামোয় হারি পোটে অন্ধক চাওখ্রবা কারণে থামোয় কারা লিগে খামে হারছে নাতে থামোয় হারি পোটি মাসে টঙান লোচাবি মাসিদি মাই ইং চংদব আমরা মচা নুসিবা হাইসে মাসে পোলম আছে ইউরিয়ে ঈশ্বর সেমাবা মামাগে থামোয় হাপি এডভাইস পিদম খর নোহান খর নোহান সুমাতে হাপে হয় মতো মানিপুরি আহমসি হাই মচা নুসিবা হাইনি থামোয় পালি
1: হাইবনি মাগিবদি মাগিব মচা নুসিবগি থামোয়দি সিদ্রিবাও মাঙর
0: মাঙর
1: সন্থোনা নাইজরে তু চুই মরকি ওজাগি ওই মচা খরদ রেডিও গি পও তাবগি মতং হেক পানবি রেডিও গি মরমদ হেক হাইবিরকপ ইয়াউই ওজা রেডিও সিবু খর খর তাবিব্রা
0: এ রেডিও ইয়াম তাই
1: সঙ্গ মতমদ ইবগি ওয়ারবা মতমদ
0: আ ইয়াম তাই ইসেই তাই এদিকি ডিসকাশন তাই
1: হই
0: এদিকি হজি ইয়াম কা নমো আহল ওছলক পছিদা কানন তো বডিনা ডক্টর গি কারি গি লাইবছি যা ইয়াম ইয়াম মদম তাই

আকাশবাণী ফাল আর হুন্না খুইবং আচুই পাউনাং রোমসা জমং তবিধামুই নাওনা পামিলি রুমিকাপ্তা খমতাই পাউবিং মণিপুর ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন খরে ফাউন্ডেশন ডে মিয়ন হাইরা নাগাল্যান্ড সরকার আয়ার উই মিবিং জেনারেল হাউসহোল্ড স্কিমলি মিংচন খবাই সাদ খালে বিংলি ডকুমেন্টেশন রুমসং সখাইরা আচুহি ন্যাশনাল ব্রডকাস্টিং জমিক সোনা কলা প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু রোমানিয়ালে আচুবি এন খনি থংবি বং ইউা খবাই জথাইরাম আর পাবিংজি মেসাই নাংরুমস আচু মণিপুর ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন না খরে ফার্স্ট ফাউন্ডেশন ডে ইম্ফাল হোটেল লি মিয়ন হাইরা রানিয়ে চিলি মণিপুর গভর্নর শ্রী অজয় কুমার ভাল্লা আইন চিফ মিনিস্টার শ্রী ইউমনাম খেমচান সিং রাংরুমা কজিব চিলি মতুইমিদ গভর্নর ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন উই চেয়ারপার্সন সেক্রেটারি অফিসার্স কল স্টাফ বিংলি মসৎমি হাইরা হিকিতা ফাউন্ডেশন ডে কমিয়ন হি আইন কমিশন থুই কহাই জিঙ্গুম বিংলি ফেকার কার খুই কহাই মাং মচু খুই খবাই মানিংলা খ থর জারি কহাই ইফিশিয়েন্ট সালা কহাই কনজিউমার সেন্ট্রিক পাওয়ার সেক্টর খাঙসালি রেসপন্সিবিলিটি কহ কুইং সা খবাই সাসদ কুইর ভালান কশিরমিয়া চিফ মিনিস্টার শ্রী ইউমনাম খেমচান ইলেকট্রিসিটি হি না আচু উই অক্টোট খরিং খর কল স্টেট হি উই সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট খমতাই আখাঙ্গ সাদলাইয়া পপুলেশন মতাই সঙ্গমান ইলেকট্রিসিটি কনজিউমার্স সিম সিমলে কমার্শিয়াল লেস কসালে কচুঙ্গ মতাই সঙ্গ খালে হি না পাওয়ার সেক্টরলে কথর চ্যালেঞ্জেস সাদলাইয়াদ হাঙ্গা চিফ মিনিস্টার ইউমনাম খেমচান সিং সেক্রেটারি আচু চুরাচানপুর মেডিকেল কলেজ বি ডিরেক্টর কল খাঙতে অফিসিয়াল বিংলি সম্পংদ মেডিকেল কলেজ চি রেসং খবাই মেতালাক এই ইনফ্রাস্ট্রাকচার মথাসং খবাই চানগজেক রুম হাইরা চানগজেক চিলি কলেজ চি না মেডিকেল এডুকেশন কল হেলথ সার্ভিস বিং খামি আইনসোদ MBBS সিটল চিকা মিয়া লংমেদ রিজনল কেয়ার এক্সেস ল সামিয়া সরকার হেলথ কেয়ার ডেলিভারি সামি খবাই কাহাই চিল মথং মথং উংসং খবাই রানদলেদ খুইর খেমচান হাঙ্গা নোনি ডিস্ট্রিক্ট ফেডারেশন অফ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস PACS না নোনি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সলে মণিপুর স্টেট কোঅপারেটিভ ব্যাংক MSCB ফুল ফ্লেজড ব্রাঞ্চ সমি খবাই চুই কনসার্ন অথরিটি বিংলি গাও হাইরা ডিস্ট্রিক্ট হিলি MSCB ব্রাঞ্চ মকলে হি না লুই খবা নাও বিং PACS কোঅপারেটিভ সোসাইটি বিং কল ইয়ারুলি কচুঙ্গ সাজং সক্তলাইয়াদ সোসাইটি হি উই সেক্রেটারি BT ভিক্টর না সই কসা লাইরেক চিলি হাংদলাই নাগাল্যান্ড সরকার না স্টেট চুই রিচুম নাও মখনিং আয়ার উই মিবিং জেনারেল হাউসহোল্ড স্কিমলি মিংচন খবাই সাদ খালে বিংলি ডকুমেন্টেশন গ্রুম সঙ্গ সখাইরা স্টেট ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্ট নোটিফিকেশন সখমি আঠিশোদ আয়ার উই আইন খর অ্যাপ্লিকেন্ট চিন কচিচা উই হোম স্টেট উই আইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উই আজিংলি রেশন কার্ড কল বেনিফিট মসম ফংলাক মনে কচে সেলফ ডিক্লারেশন মিসং ফলুংরা ডিপার্টমেন্ট চি না আয়ার উই রেসিডেন্ট বিং চিলি জেনারেল হাউসহোল্ড রেশন কার্ড হি সাম দাল হি তথা কষ কজা সম্ভং খবাই উইবং মাং ইস্যু কসা হি না প্রুফ অফ আইডেন্টিটি মানিং আখ খে উইবং মসিজিন পাইমরাদ চিথেমিয়া সিকিম নামচিলি NHPC টানল মিন কহাই আপম চিলি কন খমি কল ফাগ শক উই অসিন সাচিং দলাইয়া আনসোসোল উই ইস্টার্ন কোফিল্ডস লিমিটেড উই রেস্কিউ টিম না অৎসক শক কবাই আপমলি রাদ অপারেশন সাদ খালে চিলি রাঙচনমি হাইরা নামুই থুইদ সঙ্গ ফংপাওয়াচিসুদ আরেরি রাশুংদ উই আলংলি কথি আঙুন মকদ খনি সম্পং হাইরা আরিল রেস্কিউ অপারেশন বিং পংলাক আইন অত সাদালাই সিকিম সরকার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কল এজেন্সি কচুংঘন সিচুয়েশন মথালাক আইন মনিটর কসাই নসোদ সাজু কাহাই সিমখুর বিংলি কশ্যপ আইন তংদ খাঙচন মিদলাই আসাম ডিস্ট্রিক্ট থ্রাদ থুরুকলে তর ফোংদ খালে আরুই লচি লাক আইন পামদলাই তর কফং হিনা হিলি মে লাক থরুক থিং
hang pangada ka thumli saza haira kala thangkali mi thara mawan satui haira state hili zingum hili tara ka phongli chisang ka hai mi machine hangmati da akha ka haira sam ka phangpa wati shoda assembly khung shachiko thumra da chiko tarana nga phong haira kala lui hector thing makadamati langda saza haira Sazaga hai apambingle relief kala kan khamiwi operation sadale Assam Chief Minister Himanta Biswa Sharma na taraka phongna sazaga hai apambingle relief camp kai khali aya yawa haira nganada kle paubing hi akash